হেনি মানে মানস সদগুরুনি তাণে দে তাণে উঠে আদি উঠ নিয়াসরা দে আসরে গুরু গরিব নিবাজি আপ জি দে হাজুর কীর্তন করদে হই আস বদে বেটা জরুর সদগুরু সচ্চে পাশা জি মহারাজ জিনা জিনা মাই পয় লো সবদে বেটা জরুর সদগুরু সচ্চে পাশা জি মহারাজ জো সবনা দিলে কে লাউনে চড়দি কলা বকসমি গুরু নানক নাম চড়দি কলা তেরে ভাণে সর্বদা ভলা ਸਿੱਖੋ ਸਬਦ ਪਿਆਰਿਓ ਜਨ ਮਨ ਕਿਟੇ ਮੁਕਜ ਸਦਾ ਸੁਖੇ ਨਾਨਕ ਸਿਮਰਤਿ ਕਰਾਮ ਕਲੇ ਮੁਹੱਲਾ ਤੀਜਾ।